0: দস্যি পরে দুয়ারু পৌঁছে দা আগাম তেলাওয়াত করান নউস রুসু দে কাই দে তারাফ পালা নো কাইদি কে দে আবল প্রোগ্রাম ওয়ালা সাবাক চিদা আগাবো পেলা হুজাইমা মোহাম্মদ হুজাইমা চিদা আগাবে তোয়ে আগিনাবাদ কে সনসা পরু সাবাক চিদা আগাবো মোনাইমা নূর চিদা গাওয়ে নুস মোহাম্মদ হুজাইমা চিদা আগাবো সবক স্টার্টিং বুখলি দিয়া বল প্রোগ্রাম আর সবক শাবাস
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সবক নাম্বার 1 নিস ইয়াইলিন হার কালাচে দা সেকেন্ড
0: শাহবাস মুনাইমা তুজ দাদা
1: শাহবাস সবক নম্বর 1 হর কলাচে দয়া সকনে নমখ কে গবন্ডি হর বান্দে জবরবি নো ইয়া ইলিন ওরতে ভেলাইশি ইয়া ইলিন।